আকাশবাণী রেডিও চাঁদপুর এফ এম মেগাহার জালে সাত পয়েন্ট লিয়া পানি পং পাইটি প্রোগ্রাম হি গাই খেতু তে জিং ফা তু জিং ইন পাইটি প্রোগ্রাম জাম জাম লোম তে কি পাতিন পু পালা কাক টাকা সাকতে গাই খেদিং ওলে ইলাম পেন্ডিং ইন জাম জাম লোম তে কি পান আনুয়াম দিন বা আনুয়াম পেন দিয়াম চি লা তেলে চা তানিং চি লা তে নাই সোম দিয়ে

আকাশবাণী চৈচানপুর এফ এম জালেখাত পৈলি মেঘর চাকি পান হংকি পংখি আহি তুনে তাকলাম দাগনি লেমিন সঙালে ইয়াদ কিন্তু কিতনিন তুনে আদি গা হুন সে নি না হুন আহি তা আমা সাপেনিন গাই খেতু তে টেং টেং নি তাকলাম ফা দাগ থুম হংগিং ডিং তো কিতনিন মুম্বাই পানা লাকসন বিবিধ ভারতী হুন সে গাই খেদিং

0: আকাশবাণী চৈচানপুর ডাকসাগে গিনত কিতনি না ইনটিয়েন লৌতেন হু না আথারো কম্পাউই না নিহই কিমিন আকুম্পাইল হুনসে ইংাই হিডিঙা তো হু না হে চিল এহেন খোলালাপন ফাদনালাবানা ঠুগেন না তোমকিম সোয়েল ইরোজন এন্ড এগ্রিকালচার সাস্টেনেবিলিটি চিথুপি পানসান ইন ডেভি তাপান ইন লিং ঠুগেন না ইংাই হিডিং
1: আকাশবাণী চৌচানপুর হিচাহি এফ এম মেগে হাত জাখা লেখাত পয়েন্ট লি আকো না হুম কি ফুং ইনচেন লাউচেন ফামেন হোম প্রোগ্রাম হি তুনি হিন হে চিন লে হেন খোলাল লে আলোয় হো আকো না বা চৈলা ইংাই দিং উচিং লে সয়েল ইরোজন এন্ড এগ্রিকালচারাল সাস্টেইনেবিলিটি তিথুপি আমাঙা দাভিদ থুসেইনাজং ইংাই দিং হি তুহিন আমা সাপেন্ডিং ইন গাই তাও হিতে হে চিন হাউ কিটমেন ও লাল জে সু নামিন কথং বে তি আসা